0: ছিয়ের জিং গ্রামস কে লরন সেবনা রামন্দি ও দেশর সারা মেসেজ জিকিমনি আউদার দর্শক মেলাবি সালাম আলাইকুম
1: হ্যালো আসসালামু আলাইকুম
0: ওয়া আলাইকুম আসসালাম
1: ইয়ে মিষ্টি ভাই সালাম দেশিয়ে বড়বার ইয়ে
0: আরে তা সে খবর কই দে কিম জিনা
1: ইয়ে তোতে ওয়াক্তে নাই মার গরা খানে আজ দে
0: খানে আজ দে ডাড কে লিনা প্রোগ্রাম শেয়ার কলাই সডি মাজি ওয়েলকাম দর্ত গে
1: পাতা দে ওর কা দ
0: মার শরত মিডা পাতা শেয়ার কবে অচানক অচানক জি মাস ইনশাল্লাহ স্পেশাল চিকিম কেনা তোমরা আবার দিন কি ইনশাল্লাহ তোল পেগাম এর তোরা সর জরুর ইনশাল্লাহ কি রমজান কি মের রিদি রমজান না দে মুহররম আল হারাম ও
1: মেজি ভাইয়া
0: জি
1: বল হবান কা কানাতে প্লে কওয়াইস দে স্পেশাল পার মে স্যার
0: ঢের আজ তো ইনশাল্লাহ জরুর দে তা প্লে কই সাইদো
1: এ
0: গুল খবান কা কি নাচ কি না স্পেশাল তো পনমি বাসো মারে আরমান তো সালাম ও ঋষি খান তা মন তা তার খান তা হিনা খাটক তা ইকরা ওজির তা নাদি বাহার তা গুলশন তা ও জালা মারো তা স্পেশাল সালাম এম এস ডি আচ্ছা ওয়ালাইকুম সালাম বলতে সালাম কেড়ে যা ঠিক রাজু তোমার না ইহো না রে না ইহো জাহান মানা বচে ইহো সালাম কে ছো ছো বহুত নাইস সাইরা ডেরে তোমার এসি মাই খাটক ডেরে তোমার না দেহাদা

রুটিং এর প্রোগ্রাম সে গপশপ মুখ চলে আসে রে দাই ও বেসর সরা আচ্ছা আচ্ছা আচ্ছা সাইড ওঠে রে তো মানে আয়ো জাহান মানে প্রোগ্রাম সে এই কেন আছে সাইড ওঠে রে তো মানে ইনশাআল্লাহ কোশিশ কি চি বদল কি সাইড ওঠে রে তো মানে ইয়ো জাহান মানে প্রোগ্রাম সে দে ইনি আপডেট কল ইয়ো জাহান না